มาตั้งยังมือตั้งไงปีเลยคุณไม่รักคุณอะไรมากตรงนั้นทำไรปีแล้วทุกสิบปีนจูดจ้าไปตีคอมพิวเตอร์กินด่านดูแค่ตัวไปจะตายเอาดูสิแม่ยังมาเงินเงินคุณทำไม่ได้คุณน้ำหมดแล้วทำไม่ได้কম্পিউটার বিক্রি করলে শিকাউনে আনি মারমাত করলে নেপালকে নম্বর ওয়ান হারু এন্ড সাপোর এডুকেশন সেন্টার হনি আউ সিপিএন মাতা কম্পিউটার পাউনো কা সাথে কম্পিউটার শিকাউনে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিক্রি ঘর মেই ব্যাংক মেই সব স্কুল অফিস দুন সুকে সং সস্তা মা বিক্রি এই আয়ের আপ বনাউনে সুবিধা পিন ছ জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা ছ কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইন ছ ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট ফোন জোড়িছে তাও আমার মনে রাগে ডাকে আউ তাল নো বেতাল মহিড়ের ফির দুকা পাইয়ে গেল ঝুষি আউ এ ফোন নম্বর 021545787 98 42 35 541 আউ ভয় আউ গুড ভেরি গুড ভেরি গুড।

0: มาตั้งยุคมันไม่ตั้งไงปีเลยคนไม่ละคนอะไรหมดตรงนั้นทำไรบริษัทชกชีพยังชดจ้าไปตีคอมพิวเตอร์กินด้านดูเขยตัวไปจะตันยาวดูเชไม่ยังมาเนี่ยงงงคนไม่ละคนน้ำหมดแล้วทำไงวะคอมพิวเตอร์บิ๊กรีกอร์เนย์สิกาวเนย์อันนี้มาร์มัดกอร์เนย์เนปาลเคย์นัมเบอร์วันฮารุและสัตว์เอ็ดูเคชั่นเซ็นเตอร์ฮอนี่เอาซีพีเอ็นมาแต่คอมพิวเตอร์ป่าวนุกับสัตว์คอมพิวเตอร์สิกาวเนย์โรเคย์ก็ต้องบิ๊กรีฮาเลมากอร์มาบิ๊กรีกอร์เมย์แบงก์เมย์ฮาวิสคูลอาพิสดุนสุกิสแองสวัสดามาบิ๊กรีโอเที่ยงไอร์อัพบ้านเอาเนี่ยสุบิดาพินชาร์จูซี่ English language คัตชาคุบินเบียบัสตาชาฮอยคอมพิวเตอร์แล็ปท็อปปรินเตอร์โฟโต้คอปี้มิชชีนอินเตอร์คอมซิสเต็มอินวอร์เตอร์โซลาร์ซิสเต็มเอาอินวอร์เตอร์ก็แบตเตอรี่ปนิพายชาซีจีแคมาร่าร์บอร์ปอร์ดูอินเทอร์เน็ตปนิปจูดินชาท้าวอามาเมื่อไงร้านเองตากเองเอาตาลโนเบตาลมาฮีเดอร์เพียร์ดูกับไปเอลันจูซี่เอาเอฟโฟนนัมเบอร์ศูนย์เอ็กซ์ 5547788อันท่านเอาไปจาร์บิส 35541 ฮับบอยโอฮับกูดเบรีกูดเบรีกูด
1: आज त तिमी धेरै मलिन थकी देखिन्छौ नि के भयो
2: उसले आज फेरि गाली गर्यो पैसा पनि दिएन मोबाइल पनि खोस्यो
1: ओहो दिदी कुट्नु मात्र हिंसा होइन गाली गर्नु डर देखाउनु पैसा नियन्त्रण गर्नु यी सबै घरेलु हिंसा हुन्
2: हो र मैले त सोचेकै थिइनँ यी त घरभित्रका सामान्य कुरा होलान् भनेर
1: होइन नि घरेलु हिंसा भनेको घरभित्र वा नजिकको सम्बन्धमा हुने कुनै पनि प्रकारको दुर्व्यवहार हो यसमा शारीरिक हिंसा मानसिक हिंसा भावनात्मक हिंसा यौन हिंसा सबै पर्छन् मोबाइल नियन्त्रण गर्नु आवत जावत रोक्नु पनि निजी कुरा होइनन् नि घरेलु हिंसा हुन् अपराध हुन्
2: त्यसो भए अब म चुप बस्दिन सहायता खोज्छु
3: घरेलु हिंसा कसुर र सजाय ऐन 2066 ले हिंसा गर्नेलाई जरिवाना र कोही दुवै सजाय हुन सक्ने व्यवस्था गरेको छ हिंसा गर्नेले 3000 देखि 25000 सम्म जरिवाना वा 6 महिना सम्म कैद भोग्नु पर्छ दुर्व्यवहार दोहरिएमा सजाय दोब्बर हुन्छ
4: हिंसा सहनु पनि अपराध हो हिंसा भएको छ भने नजिकको प्रहरी कार्यालयमा उजुरी दिनुहोस् उजुरी गर्दा दोषीलाई कारबाहीको दायरामा ल्याउन सकिन्छ
5: नेपाल सरकार विज्ञापन बोर्ड